0: রিয়ায় খো বাতা দিও রে সো লাগে কাহুকে আরে দুয়ারে জি ইনে গলি বাতা দো সো কাউকে দুয়ারে লাগে
1: আপ পৌঁছ যায়
0: আব কে যে হাত উঠাতে আগর বাতা দিয়ে আব জল কে ভিতর হই আব ইনকো সমঝ মে নি আ রই জল কে যায় ইনকো বদন শরীর হে কে সো মুহ করে মায়ে খো ও পিঠ করে ইনতায় খো কই কে আব যা ইয়াসে বাতায় নিকল বানে মা সে বা বোল
2: ওজর জো।